কবি রয়, আফতাব শিবদাসানি, অমৃতা রাও, তারা শর্মা আর জেনেলিয়া দেশমুখ। ফিল্ম মস্তি মে অমৃতা রাও এক চঞ্চল শোখ লড়কি কি ভূমিকা মে থি। ইসকে বাদ ফরাহ খান নে অমৃতা রাও কো কাস্ট কিয়া জায়েদ খান কে অগেনস্ট। শাহরুখ খান আর সুস্মিতা সেন কে অভিনয় বালি ইয়ে চর্চিত ফিল্ম থি মে হুঁ না। আর ইস ফিল্ম মে অমৃতা রাও পর ফিল্মায়া গয়া থা ইয়ে গানা।